0: Theory. Μέρφυ λουμένο με.
1: Τέλος σαν ομάνο να φάει.
2: Ήλιον παγά, παγά.
3: Πατσούμε τώρα νιβού να οτι. Απίτσινο παπα σεκριτήρου. Ήβι αγώ. Βέρω τι να καμπάμω, τι να καμπάμω.
4: Maandag 18 mei bij Urgent FM. De Radiotaxi Crew staat klaar met een fijne selectie voor een wereldreis. We vertrekken vandaag in Cuba. Welkom tot 9 uur. Welkom bij Radiotaxi.